প্রটারং তিনি শুক্রবার আর আগস্ট মাসে তিনি 14 তারিখ জাসিং নি কস অনুষ্ঠান গসংট আনি নাসিনী ভরা পেলেমানে হমুং আর এই করসারিও হুকাঙে তানিমুং সারাই আর জাগ্রত দং জাপত নাং লক্ষ মানসা তাপত পর্যন্ত লি দং এই করসারে বক্রামং স্বামী বিবেকানন্দ শ্রোতারং ফুইনে গানেকে নিনি ভারত দেশেনি স্বাধীনতা দিবস আর সপনান ফুইনি গানেকিনি স্বাধীনতায়নি জনে আনি হাপাক থাকিয়া সপনান শুভেচ্ছা হতো এই ফুইনি গানেকিনি নিনি জিয়া স্বাধীনতা নিদিন সুপনি মনেন গেসেদ শান্তি রিঙ্গি আর উন্নতিনি লাম্পার নাই ফুইহন সুপনি মনেন গেসেদ দেশনি প্রতি জিয়া শ্রদ্ধা ভাব ওয়া বারাই হন আর আপনি দেশনি জনে বা হাটকনি জনে গেসেদ আটাবা রিকিলিনা সুপনি মনে।

তাইনি ভারত দেশ ইয়ান উন্নতিনি দেশ বিভাগ ফালদানিং আগবাড়াই লিনা লাগে না ওই লিখা পড়াওয়া নিনা সপনান দরকার ওই আন্ধারও হাজানাং টান্নানা আপারং নাথেমনা মানজৌ গ্রহণ কুসানী সুমসুকনি হুরাঙে নিনি আমি আওয়ারং অকুশ সুসুং সাই অনুষ্ঠানে তাই নাথেমনা মানা আপারং সারদা দেবী কুজুনি সুমসুকনি হুরাঙে মৌলুক জেপাং টংনা এই সাইসারিও সাইসারি সূত্র আরো সরহদ্রা অম্বিকা কোষ সায়ু নাথেম

Moluk Zepang Dona, Esa Sharunatam Namanja Parong, Ambika Kusani Sukni, Arosur Honi. Srotarong, Dai Aparona Natam Nahoto, Geset Tutisa Kutika. Baharotini Asitomo Sadhinotaini Ucho, Kutika Natem. Baharotini E Sadhinotaini Dino Ukuma Rikimung, Ning Sopnan, Ui Bulidan Honi Mahapurus Runa. Soto soto pronam rikimung tini ni e unustane ni kutikau gosongto kutikau ni bisuya dongzo aidini bharot thakya ning bortomani ni adhunik jokini bharote saman hauzo aro ui aidini jia nini unnutini geset saman tuamung ui saman thakya ning aro pangan hazan unnutini samane hauzo bortomani ei bharote ning technology ni Artik ni, sikha ni, dikha ni, nini vibhag phalyan agbaraizo. Tini agbaraimu nini bharat hatoka vibhagin unnuti dongzo. Aro bortoman ji bharatini subiyo ning mukto ui bharatani. Pithibini jia geset jaga baisthan wening prathom sthane ning saman haunana sesta rikto. পৃথিবী জি হাটক রং টংটো উই হাটক রমং সামানে চামান হমং নিনি হাটকাব আউগাইলিনা যত্ন রেক্ট আর বিঙ্কানিং এই পৃথিবী গেসেট বা গৌরাম্বিত হাটক হিসাবে নিং পরিচয় লাইমুং আগবারাইনা ইয়া নিনি সুপনিন মনে দৃঢ় সংকল্প টংনা লাগিনা প্রত্যেক নাগরিক জিয়া কর্তব্য আর দায়িত্ব ওই দায়িত্ব না পালন দেখনা লাগিনা নিনি হাটক নি প্রতি যে দায়িত্ব ওই দায়িত্ব রংনা নিং সপান প্রত্যেক নাগরিক রঙেন গেসেট গেসেট আপনি কর্তব্য হিসাবে পালন দেখিমুং আগবাড়াই লিনা লাগিনা নিং পিঙ্কা আপনি তুংনি হাটকানা আগবাড়াই লংনা আর পেলেং রেখনা আর সৌন্দর্য ঠেমনা জিঙ্কা নিং বাকা প্রডো

সম এই প্রডোশন নি কমায় বিঙ্কি আপনি চাক হওনা নি প্রত্যেক মাওয়া মাজুন আপনি কতটা জিনিস ব্যবহারিক জিঙ্কা বাজলা এই বাজলা রা ব্যবহারিক কমায় লাগে না যে জিনিস না ব্যবহারিক আপনি পরিবেশা হেসা দা ওই পরিবেশ নি পেলেং সক গেঢেঙি রাখায় পানওয়া রা গাছাবনা লাগে না বাজলা রা ব্যবহারিক হেসা জিনিস জিঙ্কা নিশা উননি থাকিয়া নি হাজানাং দা লাগে না উঙ্গকা নি হাতক গেসেট আওগাইলংনা মানা বা নাসা মুক্ত ভারত প্রত্যেক সঙ্গে সঙ্গে সরকার রং স্কুল রঙে কলেজ রঙে ইনস্টিটিউশন যে রং টংটো ওই রঙে এই পদক্ষেপ না লানি দংটো প্রত্যেক বছরে তাই নিং স্কুল রঙে মুক্ত যে রেলি রিগনি তবা কাম রিগনি না এন্না বন্ধ রিগনা না

মা উংগা বানানি স্বদেশী ব্যবহার একনা লাগিনা আপনি হাটুকে থিমনি স্বদেশী জিনিস না ব্যবহার একনা লাগিনা তাইসে নিং আপনি জাতথুঙে খারা দং না মান্না দাতিক দং না আর মজবুত দং না নিং যদি বিদেশি কোম্পানি নি থিমনি জিনিস না ব্যবহার একা উংগা বানান উই আর্থিক বিদেশে সে লিনা আর নিং যদি আপনি হাটুকে থিমনি জিনিস না পেরায়া ব্যবহার একা উংগা বানান নিং আপনি জাতথুঙে পৃথিবী হুকাঙে খারা দং না মান্না এই প্রসেস তার সপনান চলাইনা লাগিনা আর থেমনা লাগিনা রেগনা লাগিনা নিনব সপনান সারাইনা লাগিনা জাগ্রত দংনা লাগে নিং বিঙ্ক চলাইনা বি নীতিয়ে দংনা বিঙ্ক চলাইনা ই জিনিস না সপনান প্রত্যেক নাগরিক না রিংনা লাগিনা ই কর্তব্য না পালন রেখেম নিং আকুইসা হাটকনা সহায় রেগনা মানা আপনি কৃষ্টি সংস্কৃতি না রীতি নীতি না সপান মিলাইমু রাখাইমু এই ভারত হাটুকে সপান গেসেট সংকল্প রেখনা লাগিনা আর সপান আগ বাড়াইলিনা লাগিনা এই আশীতম স্বাধীনতায় তিনি ইয়ান গেসেট গৌরবনি কর যে নিনি হাটুকে সপান আপনি সংস্কৃতি কৃষ্টি না ঢিঙিমু সপান আগ বাড়াইলিনা আর উন্নতিনি উই এক খাপে সপান জামান হওনা আর আপনি হাটকানা সপান দাতিক রেগনা কানচিকান জয় হিন্দ ভারতনি আশীতম স্বাধীনতায় উৎসব ইয়ানি বিষয় বাকনি কুঠিক আপারং নাথমনা মানজো জাসিংনি অনুষ্ঠান নাথমনা মান্ত আপারং আকাশবাণী তুর কেন্দ্র থাকিয়া।

অনুষ্ঠানে নিশে সে নাথেম নামা যা পারং নিটুল কোষ আর ওয়ানি দল নি হুরঙে গেসে চাই উই হাকো কে সং মান্ডাইনি আর ইসাই সেরানি গারি গারিন আপারংনি জাসিংনি কসো অনুষ্ঠানে অকটা ফুরাইজ স্বপ্নান ফুইনি গানিকিনি স্বাধীনতা দিবস নে আনি আন্তরিক শুভেচ্ছা হত আর তিনি অনুষ্ঠান থেকে এন বিদায় লাটো স্বপ্নান কানচিকন জয় হিন্দ।

0: ওই সিংবো না সুন্দর যাবর গুয়ালি খন
1: গুয়াল যাবি এদিবাদের আংনা মানজাবা হা হাজাগ্রী খোক্তি যাবর গালানি নিয়াম মতে যাবর দংথাং সুমং যাওয়া উপর আঙে গালনা অনজাই হা
2: ইয়ান উৎসব মতা দাউনি গতাল জাবুল গালানি নিয়াম মতে সৌনগার সৌনগি জাগা জাবর আপসান সুমে গালদমানী সরকারি চাম্পিং হা উনি গমন জাবর মুগ্রি রাকে সুয়ালিসা গালা নামগেন সুখানগা সৌনগা জাবর জেহাই গালগমন মেসু সামজাকার রং আর বিথে রং বিগল রং গনিগা জাকা বুদায় মানগা সৌনগিজা বস্তু রং জেহাই প্লাস্টিক রং আর চামসু রং গতাম রংথা লঙ্থা লতানীয় জাকাল গা বস্তু রং ব্রিগপা ব্যাটারি টিউবলাইট আর গ্লাস রং
3: মন্দির
4: দোকানা
3: মাইকো ডাক্তার নঙ্গেন ডাক্তার নগনি রং দিয়ে আলটু আবা কাকসা পাই ইয়ানো নাকনি গমন সে রাখেনি রং অমং যা ওয়ারংকো নিয়েন বা এনুমেরেশন ফর্মোস গাপাতে সৈ কাটবো আরো বেবি গেতা ইয়ানো মাইবা থারি ডাক্তার নাঙানি রং দোঙো দিয়ে আংনাও ইয়াত পাবো মাই ডাক্তার থারি ডাক্তার নি রং
4: জেকাই সঙ্গনি বিমরাংকো দংথাং আপতানি নাকনি বিমং সে গুয়ালানি নাকনি নকনি জুতাং গাবা মন্দির রং

0: ডাউনলোড কাব বা voters.eci.gov.in ওয়েবসাইটন নাপাঙে নিব উনাগ্রে বা না www.cuomeghalaya.nic.in ওয়েবসাইটন নাপাঙে নিনা গতাব মনগে নাকনি ফুনানে নাকনি ফুরাং নাকনি বাকমানি গামছাত পিয়া ইয়াকু ইয়াতকুপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া
1: নাসিমং বিটু বোস ফিল্মনি গীত কো খনাসোহা তাও নাসিমং না শোবিজ ফিল্মনি কে কে নি রঙ্গপ্পা দুনিয়া নে দিল তোরা ইয়া গীত কো গামাতাঙ্গিঙা

이금은 다랑바라 색나 낭자 니아 기스코도 낸바 디메캉나 나가 아송오 동급바 감진랑코 뿡이도 나니안 안치니 다이동아 아루 이안 안칭니 잣니 다카르카니오 만찹급바 몽송급바 캄바옹나 나가 산탈리 쿠스치 세금은 멍사 오토그낭급바 카타랑그랑 이아 기트코 판딧 라구나트 무르무치 시아하 다레 구죽 칸니엘테 Miru chene rak bayaha daya hayagi gujuk kan apuwak jati dharam dari chedak babon rak bayaha abun ana nelte. Yagitan chirangan khrapanigaman bato mangsani sigaman bol rukyo bae ma'rungi gitrnggapao nga. Ya poido ni otuan ba git ni otuan o angni khasara jong adarang bol sigaman ko nuke bato ma'rungi nga. ও আংনি খাসারা জং আদারং বোল রং সিয়াঙা কো নকিবা মানদে জা তারা মাইনি গমন মা রং জা আরো মাইনা নিসে গাল না সা জথন খাইঙা ইয়া পয়দোয়ান মানদে জাত না সে গমনুয়া জিয়ন বোল আ আরো ওয়ান তকবা জাঙ্গি গনাং গপরাং না খাসা চিনা আরো গাম ছাতে রা চিনা গতা ডিডিএ সে গমনুয়া এক পিয়ার মা কে নাম ক্যাম্পেইন আরো লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট অর লাইফ ক্যাম্পেইন নো পাংচাকে বোল ও আরং কো গিনা আরো রপং না kata ja kudi ani ko anchang takang khuna angni kha sara suni mandirang poras khiani aba o michkrang thang lor krukinga ko nki anga dak phle khusi wa yana greba tingtang tingtang aba rangoba michkrang bakraminga aronam gpa bitherang ko nenga one again drone didi ni kata gama gi ani o michkrang bangen na songnam gelinga air force ba fighter combat lge banginga glasgow o Commonwealth Games ko ngata ni sumayo ba India an gold medal ba sonani medal gi chigni ko man ba ha. Croach kuna bat plan mech krang ni self-help group rang ganang aro krol gatam lakpati didi rang ganang. Mukhang chi krol gatam gatal lakpati didi rang ko thayi tapken mudra yojana ni ng o ba nga entrepreneur rang tangkapaisa ni gata takchaka ko man inga. Mechikrang ko tangkapaisa ni gata biltango pangchakapa ngatna jothun ka inga baksana Baknga kam ka ani aabarangu mechikrangu dilgabang atna jothon ka inga. Dao ni chasungu mechikrang dungtang aabarangu kam ka inba chusukani ko matni niksing inga. Wandakin, Nari Shakti Vandan Adini Yamko Bilsi Hazagani Korukata Mora Abaha. Yan Lok Sabah Aro Legislative Assembly yo mechikrang na kolachikitam percent biyapko akanga niyo nga. Ye ek ni muksunganyara mechikrangu dilgabang atna daito ko pakwata niyo nga. আসংনি সতকপুঙা পেসেন্ট মান্ডিরং বসি খোলা চিবুঙানি খাপমা ওবারং গনং ছাতাম বিরঙান আসংনি গাম ছাত পেগবা গামুয়া আসংনি ছাতাম বিরং ছংগবা সাপকপা খাম থংনা খমখমুগবা আরো গিসক মাতস্রাম গবারং আসংনি ছাতাম বিরং জাফং জদলোনি না সংনি নমরোস লরুরুয়ানি না গলেঙা নিয়াতনা গতা দোসা ছাতাম বিরং নি টিম জেমাঙান বসি Kuruk chet ni kakmao ngubarang nga wamang roket wataniyo chutsuki misukaha. Taorode, pak nga chadamirangan sorgari ni kamko sandia ni palo antang-tangan kamrangko bukkote sakabanrang na kamko bukkote onskay nga yan chadamirang ni bultango pangchakani ko misuka. Chadamirang ni entrepreneurship po bakraani batarki nga gabanak sungrang India ni chadamirang ni tangduwani ko aro changasapani rangko nagi dikmitile nga. Chadambirang ni wamak ni changasapaniyo kam karangko kae niksengani ko matne asung na makam rasungko aro na mabimungko rabay nga. Anchinya asung ni chadambirangan India ko blakat na rimakanganiyo mongsong gaparang o nga. Asung ni chatro chatirangan India ko makangchi dilna gapa aro rikna gaparang o nga. Sorkari aro songsal apsan ngi bakrimi asung ni chilchak naljokani ko nirokna nanggen. আনচিংনি পোরাইংগপা চাদামেরাংনি মুখাংচি সালরাংকো নামবাতকপা উংআতনা মিলিয়ে কাম খানানাঙ্গেন পাবলিক এক্সামিনেশন বা পরীক্ষারাঙ্গান আনচিনি চাদামেরাংনা গতাল গতাল চোলরাংকো ওয়াতে উনগপা চোলগুগাওয়া উনিগমন সরকারি এন্ট্রান্স এক্সামিনেশন বা পরীক্ষা সিয়ানি রাংকো নামদাবাতনা জথন খাইঙ্গা সরকারি চাদামেরাংনা গতাল গতাল চোলরাংকো রাবাইঙ্গা ওয়ারাংকো জারকি বা জাকখালি নামগনি রাংকো রানা মানগেন আনচিনি চাদামবিরংনি বিএন বিমাং আরো গিসকনি গতান সেংবাল চোকানিয়ান আসংনি নামরুরুস লরুরুয়ানি জাফাংওয়া উনিগমন নকটাং আরো সংসাল মেলি চাদামবিরংকো মুখাংচি নামা বিওয়ালোদে মুখাংনা দিদিনা নঙ্গেন আসংনি চাদামবিরংনা দকচকনা আরো